কি খবর? কম নয়ুট পাত গোকু নিমিলেল, কি নিমিত্তে রজনী লৌড়ি কহু বনমধ্যে ইঠা অলি? তেতিয়া গোপী সবে, হে পরমেশ্বর, নাহি নাহি, কিছু শঙ্কা নাহি, তেনেকে তেওঁলোকে বচন কয়। আর তাৰপিছতে আকৌ কৃষ্ণই

কোলা সোলা কুরুতা গুদাম আছে চারিটা, সারি ও সারি কেশরে, কোলা সোলা কুরুতা গুদাম আছে চারিটা, সারি ও সারি কেশরে।

0: করিলে রবীন ওজাই, আলেখ্যখনি প্রযোজনা করিলে ভাস্করজ্যোতি গগৈয়ে। এই আলেখ্যর পরবর্তী খণ্ড শুনবলে পাব অহা সপ্তাহর আজির দিন।
1: আন একটা গল্প আছে কাঠফুলা। কাঠফুলা এটা মানবতাবাদী গল্প। অসহায় নারীক ঘরলে আনি রাখি পেলাই আকৌ সেই বেদনার যেতিয়া ডক্টরজনের লগত বিয়া হয়ে গল, তেতিয়া মমতাজে সকলো পয়সা পাতি খরচ করে বেদনাক উলিয়াই দিয়া যেটা দৃশ্য, এই দৃশ্যের মাজত

0: করিলে রবীন ওজাই, আলেখ্যখনি প্রযোজনা করিলে ভাস্করজ্যোতি গগৈয়ে। এই আলেখ্যর পরবর্তী খণ্ড শুনবলে পাব অহা সপ্তাহর আজির দিন।
1: আন একটা গল্প আছে কাঠফুলা, কাঠফুলা এটা মানবতাবাদী গল্প। এই গল্পত আমি এজন মানুহ দেখিছো, মমতাজ নামৰ এজন মানুহ, যিজনে বেদানা নামৰ এগৰাকী অসহায় নারীক ঘৰলৈ আনি ৰাখি পেলাই আকৌ সেই

0: বা হাইকণ্ড নহয় মানে কথাটো এনেই মই সুধিছোহে।
1: নাই তেনেকুৱা একো হোৱা নাই, কিন্তু
2: সঁচা কথাটোনো কৈ নিদিয়ে কিয়?
1: হেৰা তুমি মনে মনে থাকাচোন।
2: কিয় মনে মনে থাকিম, কিয় মনে মনে থাকিম? সকলো কথাতে কেৱল মই মনে মনে থাকিব লাগে।

এক কিলোমিটার ব্যাঘাত এলাকাক আক্রান্ত অঞ্চল হিসাবে চিনাক্ত করে গাহরির মাংস আর গাহরির বিক্রি সম্পূর্ণ পর্যটকের বন্ধ থাকিব। বারিষা আর বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি উদ্যান কর্তৃপক্ষই এই সিদ্ধান্ত গ্রহণ করে। তথ্য অনুসরি 2025-26 পর্যটন বর্ষত উদ্যানখনলে 4,68,000। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেইটা আকৌ এবার পঢ়ি দিছো। পঞ্চায়েতীরাজ মন্ত্রালয়ের উদ্যোগত গুৱাহাটীত আজি সেৱা সে সমৃদ্ধি শীর্ষক সেৱা প্রদান বিষয়ক এখন আঞ্চলিক কর্মশালার আয়োজন। রাজ্যত লোক